0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিয়োগ বাতৰি, আগবঢ়াইছে উৎপল বৰাই।
1: ৰেলৱে ৰিক্ৰুটমেণ্ট বৰ্ডে 11,127টা এছিষ্টেণ্ট লোকো পাইলট পদৰ বাবে আবেদন বিচাৰিছে। দৰমহাৰ নিৰিখ আৰম্ভণিতে মাহে 19,900 টকা, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থীৰ বয়স 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্ৰাৰ্থী উচ্চ মাধ্যমিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱাৰ লগতে ফিটাৰ, ইলেক্ট্ৰিচিয়ান, ইনষ্ট্ৰুমেণ্ট মেকানিক, মিলৰাইট, মেইণ্টেনেঞ্চ মেকানিক, মেকানিক ৰেডিঅ' এণ্ড টিভি, ইলেক্ট্ৰনিক্স মেকানিক, মেকানিক মটৰ ভেহিকল, ৱায়াৰমেন, ট্ৰেক্টৰ মেকানিক, আৰ্মেচাৰ এণ্ড কইল ৱাইণ্ডাৰ, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টাৰ্ণাৰ, মেচিনিষ্ট, ৰেফ্ৰিজাৰেশ্যন এণ্ড এয়াৰ কণ্ডিশ্যনিং মেকানিক, ইয়াৰ যিকোনো ট্ৰেডত ITI-ৰ চাৰ্টিফিকেট থকা হ'ব লাগিব, নাইবা মেকানিকেল, ইলেক্ট্ৰিকেল, ইলেক্ট্ৰনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়াৰিং ইয়াৰ যিকোনো শাখাত ডিপ্ল'মা থকা হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে ৱেবছাইট indianrailways.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 14 জুন। ইণ্ডিয়ান এয়াৰ ফৰ্চে ফ্লাইং ব্ৰাঞ্চ, গ্ৰাউণ্ড ডিউটি টেকনিকেল ব্ৰাঞ্চ আৰু গ্ৰাউণ্ড ডিউটি নন টেকনিকেল ব্ৰাঞ্চত খালী হোৱা পদ পূৰাবৰ বাবে FCAT 2026 এই পৰীক্ষাৰ আয়োজন কৰিছে। পদৰ সবিশেষ, প্ৰয়োজনীয় শিক্ষাগত অৰ্হতা আৰু বয়স আদি বিতং তথ্য তথা আবেদনৰ বাবে ৱেবছাইট indianairforce.nic.in। আবেদনৰ শেষ তাৰিখ 19 জুন। ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়াত খালি হোৱা 60টা পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। অফিচাৰ ইন গ্ৰেড বি, ডিআৰ, জেনেৰেল 40টা পদ। প্ৰাৰ্থী কমেও স্নাতক হ'ব লাগিব। অফিচাৰ ইন গ্ৰেড বি, ডিআৰ, DEPR 10টা পদ। প্ৰাৰ্থী ইকনমিক্স, ফাইনেন্স অথবা ইয়াৰ লগত জড়িত যিকোনো বিষয়ত MA বা MSc হ'ব লাগিব। অফিচাৰ ইন গ্ৰেড বি, ডিআৰ, DSIM 10টা পদ। প্ৰাৰ্থী ষ্টেটিষ্টিক্স, মেথমেটিক্স, মেথমেটিকেল ষ্টেটিষ্টিক্স, এপ্লাইড ষ্টেটিষ্টিক্স, কোৱাণ্টিটেটিভ ইকনমিক্স, ইকনমেট্ৰিক্স বা ইনফৰ্মেটিক্স বিষয়ত মাষ্টাৰ্ছ ডিগ্ৰী থকা হ'ব লাগিব। পদসমূহৰ দৰমহাৰ নিৰিখ মাহে 78,450 টকাৰ পৰা 141,600 টকালৈ, লগত অন্যান্য বানচ থাকিব। প্ৰাৰ্থীৰ বয়স 21 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে RBI.org.in এই ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 20 মে'। ইউনিয়ন বেংক অৱ ইণ্ডিয়াত খালী হোৱা 1,865টা এপ্ৰেণ্টিচ পদৰ বাবে আবেদন বিচৰা হৈছে। অসমৰ প্ৰাৰ্থীৰ বাবে পদৰ সংখ্যা 29। প্ৰাৰ্থী স্নাতক হ'ব লাগিব। প্ৰাৰ্থীৰ বয়স 20 বছৰৰ পৰা 28 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্ৰশিক্ষণৰ কালছোৱাত গাঁও অঞ্চলৰ শাখাত মাহে 15,000 টকাকৈ, নগৰ অঞ্চলৰ শাখাত মাহে 18,000 টকাকৈ আৰু মহানগৰ অঞ্চলৰ শাখাত মাহে 20,000 টকাকৈ জলপানী দিয়া হ'ব। বিতং তথ্য আৰু আবেদনৰ বাবে প্ৰাৰ্থীয়ে ইউনিয়ন বেংক অৱ ইণ্ডিয়াৰ ৱেবছাইট চাব পাৰে। আবেদনৰ শেষ তাৰিখ 19 মে'। নিয়োগ বাতৰি ইমানেই।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্টজ আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত, লগতে নিউজন এয়াৰ মোবাইল এপত। এতিয়া বাতৰি শুনিবলৈ পাব।
3: এয়া আকাশবাণী। বাতৰিৰ সৈতে মই কুমাৰ ডেভিড দাস। এতিয়াৰ প্ৰধান বাতৰিসমূহত আছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যোৱা নিশা গোথেনবাৰ্গত ছুইডেনৰ প্ৰধানমন্ত্ৰী উলফ ক্ৰিষ্টাৰ্ছনৰ সৈতে আলোচনাত মিলিত হয়। পাঁচখন দেশ ভ্রমণের চতুর্থ পর্যায়ের প্রধানমন্ত্রী মোদী আজি নরওয়েলৈ যাব। কংগ্রেস নেতা ভি ডি সাথিসানে আজি কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো আর উগান্ডাত হওয়া ইবোলা রোগের প্রাদুর্ভাবক আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য জরুরীকালীন অবস্থা হিসাবে ঘোষণা করেছে। আর আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা যা নিশার এখন খেলত দিল্লী ক্যাপিটালসে রাজস্থান রয়্যালসক 5 উইকেটত পরাস্ত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা নিশা গোথেনবার্গত সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে আলোচনায় মিলিত হয়। শ্রীমোদী দুদিনীয়া ভ্রমণসূচীরে কালি সুইডেনত উপস্থিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের দিকত গুরুত্বপূর্ণ অবদান তথা দূরদর্শী নেতৃত্ব স্বীকৃতিস্বরূপে প্রধানমন্ত্রী মোদীক সুইডেনের সর্বোচ্চ সন্মান রয়্যাল অর্ডার অব দ্য পোল স্টার কমান্ডার গ্রেট ক্রস প্রদান করা হয়। এয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীর 31 সংখ্যক আন্তঃরাষ্ট্রীয় সন্মান। প্রতিনিধি পর্যায়ের বৈঠকত কালি দুয়োগৰাকী নেতাই ভারত সুইডেন সম্পর্কর সকল দিশ পর্যালোচনা করার লগতে দ্বিপাক্ষিক সম্পর্কক কৌশলগত অংশীদারিত্বলৈ বৃদ্ধি করাত সন্মতি প্রকাশ করে। তেওঁলোকে বাণিজ্য আর বিনিয়োগ, প্রযুক্তি আর উদ্ভাবন, মহাকাশ, উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা আর নিরাপত্তা, লঘু আর মজুলিয়া উদ্যোগ, গবেষণা তথা জনসাধারণের মাজত সম্পর্ক আদির ক্ষেত্রত সহযোগিতা সুদৃঢ় করা সন্দর্ভত আলোচনা করে। দুয়োগৰাকী নেতাই ভারত ইউরোপীয় সংঘ কৌশলগত অংশীদারিত্ব আর জনসাধারণের কল্যাণার্থে শেহতীয়াকৈ সমাপ্ত হওয়া ভারত ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তির দিকত নতুন সুযোগ চিনাক্ত করার বাবে সন্মতি প্রকাশ করে। তেওঁলোকে লগতে আঞ্চলিক আর গোলকীয় বিষয় সন্দর্ভতো মত বিনিময় করে। নেতা দুগৰাকীয়ে রাষ্ট্রসংঘ আর বহুপাক্ষিক সংস্থাসমূহৰ শীঘ্ৰেই সংস্কার সাধনতো গুরুত্ব আরোপ করে। প্রধানমন্ত্রী ক্রিস্টারসনে ডিজিটেল পরিবর্তন আর কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র ভারতের প্রগতির প্রশংসা করে। সুইডেনত বাস করা ভারতীয় সম্প্রদায়ের লোকসকলের দেশখনের প্রতি ইতিবাচক অবদানের কথাও উল্লেখ করে। প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকত রাজকুমারী ভিক্টোরিয়া অংশগ্রহণ করে আর দেশখনের রজা তথা রানীর হয়ে প্রধানমন্ত্রী মোদীক অভিবাদন জানায়। ইয়ার পূর্বে শ্রীমোদীর বিমানে ইউরোপের আকাশমার্গত প্রবেশের লগেলগে সুইডেনের বায়ুসেনার জেট বিমানে সুরক্ষা দিয়ে। প্রধানমন্ত্রী ক্রিস্টারসনে তেওঁক বিমানবন্দরত আদরণি জানায়। গোথেনবার্গত উপস্থিত হয়ে শ্রীমোদীয়ে প্রবাসী ভারতীয়সকলক সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সুইডেনের সর্বোচ্চ সন্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস বটারে বিভূষিত করার বাবে কেন্দ্রীয় বাণিজ্য আর উদ্যোগমন্ত্রী পীয়ূষ গোয়েলে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছে। সামাজিক মাধ্যমের একটা বার্তা যোগে কেন্দ্রীয় মন্ত্রীগুলো প্রধানমন্ত্রী শ্রীমোদীর এই সর্বোচ্চ সন্মান লাভক সমগ্র দেশের বাবে গৌরবর মুহূর্ত বলে অভিহিত করে। তেওঁ উল্লেখ করে যে এই সন্মানে প্রধানমন্ত্রীগুলোর প্রতি বিশ্ববাসীর আস্থা তথা শ্রদ্ধাক প্রতিফলিত করার লগতে তেওঁর বলিষ্ঠ নেতৃত্বত বিশ্ব দরবারত ভারতের মর্যাদা আর সন্মান বৃদ্ধি পাওয়াটোকে প্রমাণ করেছে। পাঁচখন দেশ ভ্রমণের চতুর্থ পর্যায়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি নরওয়েলৈ যাব আর তৃতীয় ভারত নর্ডিক সম্মিলন আর দ্বিপাক্ষিক আলোচনায় অংশ লব। এয়া হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমটো নরওয়ে ভ্রমণ তথা বিগত 43 বছৰত ভারতের নরওয়েলৈ প্রথমটো প্রধানমন্ত্রী পর্যায়ের ভ্রমণ। এই ভ্রমণকালত শ্রীমোদীয়ে দেশখনের রজা পঞ্চম হেরল্ড আর রানী সৈন্যাক সাক্ষাৎ করার প্রধানমন্ত্রী ইয়োনাস গোরস্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হব। শ্রীমোদীর ভারত নরওয়ে ব্যবসায় আর গবেষণা সম্মিলনতো ভাষণ দিব। প্রধানমন্ত্রী এই ভ্রমণে ভারত নরওয়ে সম্পর্কর অগ্রগতির পর্যালোচনার উপরি বাণিজ্য আর বিনিয়োগ, বাণিজ্য আর অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি তথা স্বচ্ছ আর সেউজ প্রযুক্তি তথা সমুদ্র অর্থনীতির ক্ষেত্র সহযোগিতা সুদৃঢ় করার সুযোগ প্রদান করব। উল্লেখযোগ্য যে তৃতীয় ভারত নর্ডিক সম্মিলন কাইলৈ অনুষ্ঠিত হব। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই বৈঠকত নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পু, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টনু ফ্রস্টাডিটে আর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এই সম্মিলনত উপস্থিত থাকিব। কংগ্রেস নেতা ভি ডি সাথিসানে আজি কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। শ্রী সাথিসানে তেওঁর শপথ গ্রহণের পূর্বে কালি সন্ধ্যা 21 জনীয়া UDF মন্ত্রীসভা ঘোষণা করে। এই মন্ত্রীসভাত সাথিসানকে ধরে 14 জনে প্রথমবারলে মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করব। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারক মন্ত্রীসকলের তালিকা অর্পণ করে শ্রী সাথিসানে UDFর আটাইকজন সদস্য একেলগে শপথ গ্রহণ করব বলে উল্লেখ করে। রাজ্যখনত কংগ্রেসে মুখ্যমন্ত্রী পদকে ধরে 11টা মন্ত্রীপদ লাভ করার বিপরীতে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগে 5টা মন্ত্রীপদ লাভ করে। কেরালা কংগ্রেস জোসেফ আর এস পি, কেৰালা কংগ্ৰেছ জেকব আৰু চি এম পিয়ে এটাকৈ মন্ত্ৰীপদ লাভ কৰিছে। আপোনালোকে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে কালি সন্ধিয়া ছত্তীশগড়ত উপস্থিত হয়। এই ভ্ৰমণকালত তেওঁ ৰায়পুৰ আৰু বাস্তাৰত কেইবাটাও কাৰ্যসূচীত অংশ ল'ব। শ্ৰীশ্বাহে আজি ৰায়পুৰৰ তাৎক্ষণিক সঁহাৰি সেৱা ডায়েল 112ৰ অধীনত নতুন বাহনৰ শুভাৰম্ভ কৰিব। ইয়াৰ পাছত তেওঁ বাস্তাৰলৈ যাব আৰু জিলাখনৰ নেতানাৰ গাঁৱত এটা জনসুবিধা কেন্দ্ৰ উদ্বোধন কৰিব। কাইলৈ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে জগদলপুৰত কেন্দ্ৰীয় জোনাল পৰিষদৰ 26সংখ্যক বৈঠকত অধ্যক্ষতা কৰিব। বৈঠকত ছত্তীশগড়, মধ্যপ্ৰদেশ, উত্তৰ প্ৰদেশ আৰু উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰীসকলে অংশ ল'ব। ডেমক্ৰেটিক ৰিপাব্লিক অৱ কংগো আৰু ইউগাণ্ডাত হোৱা ইবোলা ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱক বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ জনস্বাস্থ্য জৰুৰীকালীন অৱস্থা হিচাপে ঘোষণা কৰিছে। অঞ্চলটোত এতিয়ালৈকে প্ৰায় 80গৰাকী লোকৰ সন্দেহজনক মৃত্যু হোৱাৰ পাছতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এই সতৰ্কবাণী জাৰি কৰে। অৱশ্যে সংস্থাই স্পষ্ট কৰিছে যে বুন্দি বুগীয় ভাইৰাছৰ দ্বাৰা সংক্ৰমিত এই ৰোগে মহামাৰীৰ ৰূপ ধাৰণ কৰা নাই যদিও কংগোৰ সৈতে স্থলসীমা ভাগ কৰাৰ প্ৰতিবেশী দেশসমূহলৈ ইয়াৰ সংক্ৰমণৰ তীব্ৰ আশংকা আছে। স্বাস্থ্য সংস্থাৰ শেহতীয়া বিবৃতি অনুসৰি যোৱা শনিবাৰলৈকে ডেমক্ৰেটিক ৰিপাব্লিক অৱ কংগোৰ ইটুৰি প্ৰদেশৰ বুনিয়া, ৰম্পাৰা আৰু মংগুলুকে ধৰি কমেও তিনিটা স্বাস্থ্যমণ্ডলত 80গৰাকী লোকৰ সন্দেহজনক মৃত্যু হোৱাৰ লগতে 246টা সন্দেহজনক আৰু 8টা পৰীক্ষাগাৰত নিশ্চিত হোৱা ইবোলা তথ্য পোহৰলৈ আহিছে। পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আক্ৰান্ত অঞ্চলসমূহত চৰকাৰীভাৱে বিশেষ সতৰ্কতাও অৱলম্বন কৰা হৈছে। সংযুক্ত আৰব আমিৰি ৰাষ্ট্ৰৰ বাৰাকাহ পাৰমাণৱিক প্ৰকল্পক লক্ষ্য কৰি চলোৱা আক্ৰমণৰ ঘটনাক লৈ ভাৰতে গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰিছে। বিদেশ মন্ত্ৰালয়ে এটা বিবৃতিযোগে স্পষ্ট কৰিছে যে এনেধৰণৰ আক্ৰমণ কোনো কাৰণতে গ্ৰহণযোগ্য নহয় আৰু ই অঞ্চলটোত ভয়াৱহ উত্তেজনাৰ সৃষ্টি কৰিব। কৰ্তৃপক্ষক সংশ্লিষ্ট সকলো পক্ষকে সংযম অৱলম্বন কৰাৰ লগতে সংঘাতৰ অন্ত পেলাই আলোচনা আৰু কূটনৈতিক প্ৰক্ৰিয়াৰ মাজলৈ ঘূৰি আহিবলৈ আহ্বান জনাইছে। ভাৰতত মাত্ৰ দুদিনৰ বাবেহে ইন্ধন মজুত থকা বুলি সামাজিক মাধ্যমত প্ৰচাৰিত এটা বাতৰি কেন্দ্ৰীয় চৰকাৰে সম্পূৰ্ণ মিছা আৰু ভিত্তিহীন বুলি স্পষ্ট কৰিছে। প্ৰেছ ইনফৰমেশ্যন ব্যুৰ চমুকৈ PIBৰ ফেক্ট চেক ইউনিট বা তথ্য পৰীক্ষণ গোটে জনোৱা অনুসৰি এই দাবী বা বাতৰি সম্পূৰ্ণ ভুৱা। গোটে প্ৰকাশ কৰিছে যে দেশত অতিৰিক্ত শোধন ক্ষমতাৰ লগতে বৰ্তমান 60 দিনৰ বাবে পৰ্যাপ্ত খাৰুৱা তেল মজুত আছে। PIBয়ে জনসাধাৰণক এনে উৰাবাতৰিত বিশ্বাস কৰি আতংকিত নহবলৈ আৰু ইন্ধন তথা ৰন্ধন গেছৰ যোগান সন্দৰ্ভত কেৱল চৰকাৰীভাৱে প্ৰকাশিত তথ্যৰ ওপৰতহে বিশ্বাস ৰাখিবলৈ অনুৰোধ জনাইছে। IPL ক্ৰিকেট প্ৰতিযোগিতাত যোৱা নিশা দিল্লীৰ অৰুণ জেটলী ষ্টেডিয়ামত অনুষ্ঠিত এখন খেলত দিল্লী কেপিটেলছে ৰাজস্থান ৰয়েলছক 5 উইকেটত পৰাস্ত কৰে। দিল্লী কেপিটেলছে 194 ৰাণৰ বিজয় লক্ষ্যৰে খেল আৰম্ভ কৰি 19 অভাৰ 2টা বলত 5 উইকেটৰ বিনিময়ত নিৰ্ধাৰিত লক্ষ্য অতিক্ৰম কৰে। দলৰ হৈ কে এল ৰাহুলে সৰ্বাধিক 56 ৰাণ কৰে। দিল্লীৰ হৈ 4টা উইকেট দখল কৰা মিচেল ষ্টাৰ্কক প্লেয়াৰ অব দ্য মেচ ঘোষণা কৰা হয়। ইয়াৰ পূৰ্বে প্ৰতিযোগিতাত কালি বিয়লি ধৰমশালাত অনুষ্ঠিত আন এখন খেলত ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৱে পঞ্জাব কিংছক 23 ৰাণত পৰাস্ত কৰে। এই জয়ৰ সুবাদত ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৱে প্ৰথমটো দল হিচাপে প্লে অফলৈ যোগ্যতা অৰ্জন কৰে। প্ৰতিযোগিতাত আজি চেন্নাইৰ এম এ চিদাম্বৰম ষ্টেডিয়ামত হ'বলগীয়া এখন খেলত চেন্নাই ছুপাৰ কিংছ ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। খেলখন সন্ধিয়া 7:30 বজাত আৰম্ভ হ'ব। সামৰাৰ পূৰ্বে এতিয়া প্ৰথম বাতৰিকেইটা পুনৰ এবাৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যোৱা নিশা গোথেনবাৰ্গত ছুইডেনৰ প্ৰধানমন্ত্ৰী উলফ ক্ৰিষ্টাৰছনৰ সৈতে আলোচনাত মিলিত হয়। পাঁচখন দেশ ভ্ৰমণৰ চতুৰ্থ পৰ্যায়ত প্ৰধানমন্ত্ৰী মোদী আজি নৰৱেলৈ যাব। কংগ্ৰেছ নেতা ভি ডি সাথিছানে আজি কেৰালাৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই ডেমক্ৰেটিক ৰিপাব্লিক অৱ কংগো আৰু ইউগাণ্ডাত হোৱা ইবোলা ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱক আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ জনস্বাস্থ্য জৰুৰীকালীন অৱস্থা হিচাপে ঘোষণা কৰিছে। আৰু IPL ক্ৰিকেট প্ৰতিযোগিতাত যোৱা নিশাৰ এখন খেলত দিল্লী কেপিটেলছে ৰাজস্থান ৰয়েলছক 5 উইকেটত পৰাস্ত কৰে। আমাৰ এতিয়া বাতৰি পানী পৰৱৰ্তী বাতৰি পুৱা 7:55 শুনিবলৈ পাব।

0: শ্রোতাসকল, আজির আমি অনুষ্ঠানত ক্রমে বীণা ভাগবতী, সংগীতা বরঠাকুর, দীপালী বরঠাকুর আর মৃদুলা দাসর গীত কেটেমান শুনিলে। মৃদুলা দাসর এই গীতটিরে আজির আমি অনুষ্ঠানের মই বন্তিশিখা বড়ুয়ায় আপনার বিদায় লৈছো। সকল কুশলে থাকক, নমস্কার।
1: আমি অনুষ্ঠান।